0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠু তা শিশুক ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: সাথী বিনা বিতে নাহি দিন ও রাতি, মেঘ দেহরে খেলুথিবা উন্মাদিনী চপলা, ফুলর মধু জমিবাকু পাগল হয়ে উঠুথিবা রসিক মোহর মধুপ, আউ সাগররে নিজকু মিশাই দেবাকু ধাই যাইথিবা বিরহি ঝরণা, এসবু তা মনরে ভরি দিয়ে অজানা পুলক। পিয়াসি মন ধরে চাহি রয়ে তা মন মনীষর ফেরন্তা বাটকু, আউ সে পাখে মনর বণিক সাজে রহিথায় হৃদয়টিয়ে মনর মানসী পায়।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠু তা শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: মনর দূরতা নিকটরে ভৌগোলিক দূরতার কিছু মানে নথায়। এই মাত্র কেতে দিন পাই আসিছে শ্রাবণ, মনরে কুহুড়ি উঠিথিবা বিরহর ধুয়াঙ্কু কিন্তু দেখিপারে নাহিঁ পরদেশী প্রিয়তম। হেলে বিরহ প্রিয় পাই কেতে তরঙ্গ মনরে সৃষ্টি হুয়ে, হেলে সবকিছি ফিকা ফিকা আজি পরদেশী প্রিয়র বিচ্ছেদরে। শ্রাবণ গলে পছি যাও, হেলে অভিমানে প্রিয় পাই থাও প্রেমর বন্ধন যুগ যুগর।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠু তা শিশুক ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: শ্রাবণ আনি দিয়ে জলর উপহার, ছোট ঝরণাঠ আরম্ভ করে বড় নদী হয়ে উঠেন পূর্ণগর্ভা, সবুজিমারে ভরি যায় ধরণী, সবুজ বস্ত্র পরিহিতা ধরণী রাণীর শোভা অবর্ণনীয়, ইন্দ্রধনুর সাতরঙ্গরে হসি উঠে আকাশ, চাষীকূল আনন্দমুখর। হলে এই আনন্দর ভট্টা পড়ে যায় সেতবে যেতবে বিজুড়ি ও বজ্রপাতর ভয়াবহতা ছড়াই নিয়ে কতোটি অমূল্য জীবন। পূর্ণগর্ভা নদী হিংস্র রূপ নিয়ে সৃষ্টি করে বন্যার বিভীষিকা, গ্রাস করে কেতে ধন জীবন, ধুয়ে নিয়ে কেতে ঘরদ্বার ক্ষেতবাড়ি ও আহরি অনেক কিছু, মনরে ভরি দিয়ে নিরাশার ছাই, উত্থান ও পতন, হস ও লুহ জীবনর গোটিয়ে গোটিয়ে অঙ্গ, এসব বিনা জীবনর কল্পনা করা যাই পারে না। বর্ষা কেতবে মনরে আনে নূ পুলকত, পুনি কেতবে সৃষ্টি করে বন্যার তাণ্ডব। হলে জীবজগত পাই বর্ষা যে জীবনদায়ী, কারণ জল বিনা জীবনর কল্পনা করা যাই পারে না। হলে অযথা বর্ষার ভিজি থন্ডা সর্দি কষঠার দূরে রুহত, মশা মাছি মানুষ সতর্ক রুহত, ঘরর আখপাখ সফা রাখত, পা জমিবা দিও না, পানীয় জল দূষিত থার আশঙ্কা থাকলে তাকে উচ্চ তাপমাত্রায় ফুটাই থা করে ব্যবহার করা উচিত, সতর্ক রহিবা এবং সুরক্ষিত রহিবা।

0: আরে দেববাবু, সন্ধ্যা আসিনি।
1: না
0: আস,
1: আউ প্রিয়কান্ত
0: সে তাঙ্ক প্রিয়ঙ্ক পাখকু যাইচন্তে।
1: কোন কইল?
0: কহিলে তাঙ্ক প্রিয়ঙ্ক পাখকু যাইচন্তে।
1: রক্ষা হয়ে গলা প্রিয়া পাখকু নহে তো, নহলে তোমাকে পুনি ছাড়পত্র পাই রেডি হবাকু পড়িথান্তা।
0: প্রিয় আ প্রিয়া কোন একা কথা নহে দেববাবু।
1: লিঙ্গ ভিন্ন, একা কথা কেমিতি হব? দেখুচি তোমার ব্যাকরণ শুধু জমা হয়নি।
0: আচ্ছা দেববাবু, তুমি যদি সতকু সত কেবে শুনিব যে মু ছাড়পত্র দেবা পাই প্রস্তুত হচ্ছি, তাহলে তুমি কোন ভাবিব?
1: কোন আও ভাবিবি, সন্ধ্যা কো জনে দেবা কো পড়িব যে আজি ঠু তো দানা পানি গলা।
0: মানে
1: মানে মানে প্রিয়কান্ত কো ডিভোর্স করিবা আগুরু আউ গুটিয়ে কাহা কো আখি আগরে রক্ষিত আগউ থিব, আউ সে ব্যক্তি যেটে মো ছড়া কেহি নুয়ে এথিরে তো সন্দেহ নাই। বুঝিল ভাউজ, মো ছড়া তৃতীয় পুরুষ আউ কাহারি কো এত পাখরে পাইবার সুযোগ তোমার হেইনি।
0: সেইটা তো বাহাঘর পরর কথা কহিছ তুমি, হেলে বাহাঘর আগরু নথিব বলে কে